0: বাইরা
1: মা দিদি শুনতে নেই ঢুকে বলিস না
0: কি ভাইয়া এটি রাতে কি হবে আর কি
1: দিনে ভিতরে এনেছ না তোমাকে এলাই রাখো যা
0: না না কি ভাই
1: হ্যালো
0: মায়া ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আনুভ পড়ি পঠাই দিনুহ কি
2: দিদি নরৌ কানুনে কারবাই গর্ছ ভোলি প্রহরী চৌকির মনোপরাম সফলতাসম্ম ভেট্ন যাওলা
1: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয় না সহের নবসে সহযোগ লাগি পয়সা নলাগ্নে নেপাল প্রহরীক 100 বাল হেল্প লাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-42 ফোন করম বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক করম নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
3: ছোরীকে
1: বিয়ে আউনই লাগে তৈ ভর
3: নাম তো ভর্খর 17 কি লাগে
1: ও বাবু অস্ট্রেলিয়া বসনে কেটে রাম্রো ভর ছোরী পনি খুশি নেই ছে ত্রিপুরে হামিলে তো বিয়ে গরে দিলে নির্ণয় তো গরে
3: কাকি লোভমা পর্ন হোলা ভন্ন মলাই লাগেক থিয়েন ছোরীলাই রাম্রোসঙ্গ পড়ায়ে দেশ বিদেশ সাথী ঘুমাইছেন বিদেশ জানে বিয়ে গর্নুপর্ছ তো হেরোস কাকি বিশ্বসঙ্গ পুগি বিয়ে গর্নে গরাউনে দুবাইলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েক সজা হুন্ছ উমেরমা পুগি গরেকো বিয়ে সুত বদর পনি হুন্ছ
1: ও হো নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড

0: নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন অদলীয় সেবা গ্রহণ মহানুভাবী যাতায়াত ব্যবস্থা কারণে বাট প্রবাহের সেবা প্রাপ্তি সহজকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন উক্ত কক্ষে বাট নিশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তি লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক অনুরোধ করি সেবা প্রাপ্তি কফিক প্রলোভন নেতারি আপনি সেবা নিন হার্দিক অপিল সেবা প্রাপ্তি অধিকার কারণে কর্তৃপক্ষ
1: সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর।
2: হ্যালো দাই নমস্কার।
3: নমস্কার ভাই, কথা ছো?
2: গাঁও ছু নি দাই, এসি পরীক্ষা সকে বসে সাথী ভাই সবাইলে কাঠমান্ডু গে কলেজ ছানি সকে কাহ পড়ে কে পড়ে মত অলমাউমা পড়ে দাই
3: অলমাউমা পড়ে কুড়ি ছু নি ভাই। তুমি সঙ্গে এসি দিনের সাথী ভাই চার মিনিট মনসুন ওল্ড কলেজ আয়ের বুঝে না তুমি পড়বে নিবে গরিব দিয়ে সাথে তুমি কোনো দুঃখ ভাই না আমি অনেক টিভি পড়ব কিন্তু কি মনসু আজ লাখো বিদ্যার্থীকে শুধু গন্তব্য
4: মনাসু ওয়ার্ল্ড কলেজ শান্ত তথা অনুশাসিত শৈক্ষিক বাতাবরণ উৎকৃষ্ট ভৌতিক পূর্বাধার দক্ষ শিক্ষক শিক্ষিকা আইএসও সার্টিফাইড অতিরিক্ত ক্রিয়াকলাপ সাথী এই কলেজে বিদ্যার্থীমা রয়েছে অন্তর্নিহিত প্রতিভা পহচান করে উজাগর করতে মদত করতে আগে ন্যূনতম শুল্ক গুণস্তরীয় শিক্ষা মনাসু ওয়ার্ল্ড কলেজ সাবুন সুসুবাদী সম্পর্ক নম্বর 9800362382 9800362387।
0: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন সম্বন্ধে অদলীয় সেবা গ্রহণ মহানুভাবী যাতায়াত ব্যবস্থা কারণে বাট প্রবাহের সেবা প্রাপ্তি সহজকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষ বাট নিশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তি লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক অনুরোধ করি সেবা প্রাপ্তি কফিক প্রলোভন নেতারি আপনি সেবা নিন হার্দিক অপিল সেবা প্রাপ্তি কোন অধিকার কারণে প্রমুখ সম্পর্ক
1: কর্তৃপক্ষ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়

0: পর দিন মুহূর্ত রকম ভক্ত বাড়ির সাধক নগর এখন করে সম্বন্ধে শৃঙ্খলা আদরণীয় শ্রী আগ্রহী মহানুভাব হলু তথাইলে আপনি সৌবাড়ি সাধনকে বার্ষিক রূপে বুঝাউন পড়ে সৌবাড়ি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেবাকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয় গর কর প্রিন্ট মান্য ব্যাংক ভোচর গর্ণ অগ্রি সৌবাড়ি কর তথা বস্তুর একিন গর্ণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝায় করকো রকম আপনি সৌবাড়ি নম্বর একটি গর্ণ হন এসে সূচনা মারফত অনুরোধ করছ কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত করও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা লিনের তিনি করও মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত রূপে লিনে করও প্রাকৃতিক বিপদ যখন নিয়মিতভাবে ভাব সচেত বনও জলবায়ু পরিবর্তনটা অসর ঘটান সামূহিক প্রয়াস করও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জনাও ঊর্জা বসত সুস্থ ঊর্জাকে প্রয়োগ বড়াও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বনাও বাতরণ সংরক্ষণ করও জীবন রক্ষা করও
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।